আবে পাল্লাকান না সোয়া জিও, যাকো দেখ সদৃদ্ধর যাবে, নাম সো নিদান পাবে, গুরমুখ জ্ঞান দুর মত মেল তো জিও, সত গোর নাম একলে মন জপে দৃঢ়, তিন জন দুঃখ পাপ